শ্রুতান্ত হুজুম তারানা কার্যক্রমের শেষ গীতক শুণবা অরবিন্দত এবং সস্মিতা বিশ্বাল কণ্ঠর।

শ্রোতা বন্ধু, শুনিলে চিত্তরঞ্জন জেনা এবং মহম্মদ হাবিবক কণ্ঠরে কথাচিত্র থিলা শেষ শ্রাবণ। আম গীত কার্যক্রমে এথর শুণবা সৌতুণী কথাচিত্রর। গীতটি কণ্ঠদান করেছেন প্রণব পট্টনায়ক।

0: जैसे कि आप जानते हैं विविध भारती हर महीने करता है अपनी।
1: श्रोताबंधु শুনছিলে বিবিধ ভারতী কার্যক্রম। কার্যক্রম শুনছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। বর্তমান আসন্তু আরম্ভ করা ভক্তি গীতর কার্যক্রম আরতি। প্রথমে শুনবা লিপিকা মহান্তি কণ্ঠে রচনা বৃন্দাবন জেনা।

0: আজির কার্যক্রমে আমি যাহা পাইছু সি হলে স্বর্ণলতা মেহের বরপালি গ্রামর বাসিন্দা তাঙ্ক বিষয়ে আমি যেত জাঁচে বুণাকার পরিবার বহুটিয়ে সংঘর্ষ করেছেন আউ নিজর প্রতিভা বলরে সি অনেক পুরস্কার মধ্যে পাইছেন। নমস্কার ম্যাডাম, আপনার আমার কার্যক্রম কু স্বাগত জনাওছু।
1: নমস্কার।
0: কেতে বর্ষ হল ম্যাডাম বাহাগর?
1: 77 সাল মোর বাহা হইতলে।
0: সেমতি যদি অনুমান করিবা 47 বর্ষ পুরি গলানি 48 বর্ষ
1: চালিছি।
0: আপন যেতেবেলে বাহা হলে বহুটে হেই ঘরকু আসিলে সেতেবেলে এই বুনাবুনি কাম জানিতিলে?
1: নাই নাই জানি।
0: তেবে যেতেবেলে বাহা হলে দেখিলে ঘরে সমস্তে বুনাবুনি কাম করুচন্তি, সেই অনুভূতি কেমতি থিলা, কন থিলা সেতেবেলের পরিস্থিতি?
1: নাই যেতেবেলে মই তো বাহা হইগরি আসিলে মই তো কিছু কাম করি নাই জানুথাই, আমরি সুতা কামটা নাই জানুথাই। বেলে মোর শাশুরা জেনথিলে সোয়ে সিঙ্গিল সুতা বলন, আজিকালি তো দেখা নাই সে সুতা, এতে ফাইন সুতা পতলা সুতা যে সে সুতা মতে বলে তুই সুতাকে উকুল বইলে তাকে বাহার করা সব বইলে বুনা কামরে লগামা সব বইলে। বেলে মুই নাই জানুথি সেমানে মতে শিখালে, বেলে মুই সেটা শিখলি শিখলি আর সে কামটা মুই করলি, সেটা শিখি শিখিকি লাস্টকে
0: হলে যেতবে বিবাহ পাই প্রস্তাব পড়িলা আপনার তো কাম জানি না আউ এমানে ঘরে আপনার শ্বশুর মধ্যে জন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বুণাকার, তেবে এইভাবে গোটে পরিবার কু যেত আপনার বহু হইকি যাবার কথা উঠিলা ভয় লাগিলা কি মনরে?
1: হ্যাঁ টিকে লাগুতলা, এন্তা কাম টি কর শিখবা করবারটা তো টিকে নিজকে ভি নাই জানিতলা কাম হেন্তি দেখুতুলু তাকর ঘরকে যাওতুলু তাকর ঘরে দেখুতুলু।
0: তেবে তার গোটিয়ে মাত্র সাক্ষী হচ্ছন্তি আপনকর স্বামী, স্বামীকর নাটা টিকে কহিলে? নাই কহন
1: নাই কহন।
0: তাহলে আমি কই দেউছু আপনকর স্বামী হচ্ছন্তি দয়ালু চরণ মেহের। কে সুন্দর কথাটি গৃহিণী মানে আমার জানি সারিবেনি, যেউ মানে ভুলি যাইতিবে যে স্বামীক না নবাকু পুরস্কার প্রাপ্ত এতে সম্মান পাইতিবা আমার আজির যে অতিথি সি কুণ্ঠাবোধ করুচন্তি, তবে সুন্দর বার্তাটি খুব সম্মান বোধ রয়েছে আপনার স্বামীক প্রতি। আপনার কাম শিখি নথিলে জানি নথিলে আজি কিন্তু অনেক পুরস্কার সাউটিলেনি। ঘরে খালি বুনাবুনি কাম করন্তি না অন্য সব কাম করন্তি? অন্য সব কাম করিবা পাই কি অছন্তি সাহায্য করিবা পাই?
1: না বুনাবুনি কাম সব বুনাবুনি বান্ধ রঙ্গ
0: পুরা শাড়ি যাক তৈরি হচ্ছে।
1: শাড়ি যাক বহুত পরিশ্রম, এটা পরিশ্রম নাই হলে না হুয়ে।
0: আজ্ঞা, এই যে পিন্ধিছন্তি আপনার লুগাটা, সেই লুগাটা আপনার নিজে বুনিছন্তি?
1: না আমার বুনাকার ভি অছন।
0: আজ্ঞা,
1: আমি ভি বুনুতুলু আগে বুনুতুলু, ইহাই তো আমি বুনা বুনি না করম বয়স হয়ে গলা না।
0: আজ্ঞা, আপন কেতে রখিছন্তি পাখাপাখি সাহায্য করিবা পাই লোক আপনকর বুনাকার কেতে রইছন্তি?
1: অছন বহুত অছন, ইহাই দে আগে তো আমি বহুত লোককে শিখাই সাইলু ন।
0: আজ্ঞা,
1: সেমানে ভি পুরস্কার মানে ভি পাই সাইলে ন তাঙ্কু শিখাই শিখাই গরি।
0: আজ্ঞা, তো ঘরে কি কি অছন্তি পরিবার?
1: পরিবারে আমার ইহা দেখ পরিবারে আমার তো দুই পুয়, বড় পুটা সে অলগা অছি, ঝিওটা বাহা করে দেলু ন, আর সান পুয়াটা আমার সঙ্গে অছি।
0: আজ্ঞা, হলে সান পুয় বহু আপনার স্বামী স্ত্রী
1: আর আমার দুইটা নাতি অছন,
0: দুইটা নাতি। তবে বহু জানিছন্তি কি নাই বুনাবুনি?
1: এটা তো আইসে সে নহে শিখে সে বি শিখবা সেটা।
0: তবে আপনকর আগ্রহ হউনি যে কি তাঙ্কর আগ্রহ সে প্রকাশ করিছন্তি যে মানে যেমতি আপনা যাই কি বহুত জায়গায় পুরস্কৃত হই কি আসিলেনি সেমতি সে বি পুরস্কার আনন্তু?
1: হ্যাঁ, যে করব জীবনটা শুনু মু গুটে কথা কই দউছি।
0: আজ্ঞা,
1: আমার বুনা কামটা এমতি কামটি আই যে মোর জীবনে মুই যেতকি পরিশ্রমটে করিছি সে পরিশ্রম করবাটা বহুত মুশকিল হয়, ইহা দেবি মোর আঁখি বি ধারা বহি পড়বা সেটা পরিশ্রম।
0: নিহাতি সেই কথা তো আমি জানিবা পাই চাহু যে সেই সংঘর্ষের কাহিনী,
1: সেই সংঘর্ষ সংঘর্ষ নাই হলে তো নাই হুয়ে, আগে তো মানুষ বড় হই না পারে আগে চড়ি না পারে জীবন। দেখো এমতি কথা থিলা আমি দেখো আমি সমস্তে গোটে জায়গায় থিলু, মোর শাশু শ্বশুর মোর দিওর থিলে নন্দ থিলে সমস্তে আমি গোটে জায়গায় থিলু, যেতেবেলে আমি অলগা হয়ে গলু সেতেবেলে আমার জীবনে গোটে দুসরা আসিগলা, আমাকে খাইবার মধ্য নাই থাই, গোটে ছুয়া 5 বরস গোটে ছুয়া 2 বরস গোটে ছুয়া 6 মাস, সে টাইমরে যেন কাম পড়িছি দিন আর রাতি একাকার হয়ে যাইছি কাম করবার।
0: তো বর্তমান যে স্থিতি আপন অনেক জায়গায় পুরস্কৃত হয়ে সারিলে কেউ কেউ জায়গা ম্যাডাম আপন যাইছেন?
1: প্রতি বর্ষ দিল্লি যাচ্ছ?
0: আজ্ঞা,
1: 30 বর্ষ হল।
0: বিদেশ কুয়াড়ে যাইছেন?
1: বিদেশ তো আমি খালি ইথিওপিয়া যাইছিলি।
0: ইথিওপিয়া?
1: হ্যাঁ, আফ্রিকা।
0: আফ্রিকা
1: আমার ঘরে মতো বি ছাড়বার কি কেহি মন না থাই, গোটে লেডিসটাকে আমি একলা না ছাড়ব বলে, কারণ কি আমার ওড়িশারে ভি কেহি না যাই, খালি মুই একলা যাইছিলি।
0: খালি সেটি ডর লাগিলানি?
1: নাই, 22টা লেডিস যাইছিল।
0: আচ্ছা, সমস্তক সঙ্গে
1: সারা ইন্ডিয়ারে 22টা লেডিস ইয়ে হইছিলি?
0: আপনা কেবে ভাবি নথিবে? নাই
1: নাই,
0: আফ্রিকা कोठी आ बरपाली गां कोठी
1: कोठी सेटा मुई ना जानी एकी भी ना जानी थी खाली पहला जानी थी मोर ससुर अमेरिका जाई थिले 3 मास थिले अमेरिका जाई थिले हांगकांग जाई थिले
0: त सेठी की जो आपण जाई थिले मैडम अफ्रीका सेठी कोन को काम पई जाई थिले कोन सब कार्यक्रम होई थिला सेठी
1: सेठी अमरी बुणा काम देखावा में मुई लूमटे धरी कर जाई थिली छोटिया लूमटे रखी छी से लूमटा धरी कर जाई थिली
0: सेठी केमती बुणा होची सूता काम केमती होची
1: सेठी तांकर भी लूम आसीतिला
0: आज्ञा
1: आर अमर भी लूम जाईतिला ताको लूमटा काना से माने देखन ताकरा प्लान बुणा ने एंता ने बाहरु थे सब बांधो बले अमर बुणा के देखन आर से माने बोलन कि इताकर बुणा भी होउची आर फिगर भी बाहरु छी दुईटा होउची अमटा खाली बुणा होउची बोलन
0: यानी जो आमे साड़ी रे देखु छु निजे पिंधु छु मध्य किंतु अमर सेते की अभिज्ञता नाही मैडम एठी अपन को मु पचारी पई चाहि बेसी कथाटी जे जो आमे चित्र देखु छु सुवार चित्र हला गचर चित्र हला मयूर चित्र हला ई सब चित्र केमती अपन कना देह रे ताकु प्रस्फुटित करंती
1: सेटा पहला गोटे ड्राइंग हबो
0: आज्ञा
1: गोटे ड्राइंग कटा हबो ड्राइंग हले ड्राइंग के ताके ग्राम बना हबो ग्राम रे ताके मेजरमेंट करबे केते कारी रे केते बसबो गोटे जिनिस ते सेटा करके ताके आमे सुतारे बांधबो सेटा सेटा तारबे सुता के उकुलमो तारके गोटे तार फ्रेम होचे कमरा बोलसन हमर सेनो लगामो से ग्राफटा पकई करी सेनो बांधोटा बांधमो सेटा देखि करी सेटा देखि करी
0: को गंठी जाके गल्ले से फिगरटा बाहरिबो
1: जे सेनडा आमे गंठी नै से गंठी के जे हमर ग्राफ रे थिबा से ग्राफ आगर गोटे गंठी हेबा
0: अच्छा
1: सब गुटे गुटे गुटे गुटे करी देखन गुटे थी केनो 50 केरा लागबा केनो 60 लागबा केनो 100 लागबा तार माने सेंता करी करी सेठा गोंठी पड़बा गोंठी पड़ी करी सेरा बंधनी हेबा बांधी साला ताके आमे रंग करमा धूप सुतारे तो बंधा हेबा धूप सुतारे जेन बंधा हेबा से गोंठी पड़ी गला से गोंठी भीतर धूप रहीबा ताके आमे पहला सागवा करी देला कि हल्दिया करी देला जेन रंगटी कर देमा लास्ट रंगटा हेसी कोला सुआटी कोला बेला सागवा हेबा ता थंड्रोटा लाल हेबा
0: माने परिश्रम बहुत लागु छी
1: हां परिश्रमटा लागबा सेटा करी करी ताके आमे लास्ट के कोला रंग करमा ताके जते बेला खुली दमा खुली देले तेरा पूरा फिगरटा बाहरी पड़वा
0: आज्ञा आमर मुख्यतः मार्केट रे जते कि लुगा अवेलेबल होउची बाजार रे एबे एटा अग्रु भी देखि आसे जो वर्तमान रे भी चाहिदा सेना बढी छी किंतु जो परिमाण रे तार मूल्यटा रहिते लोक देखि कि भाबंती जे एते यार दाम किंतु प्रकृत रे ता देरे सेते के कष्ट ता माने करबा पई पडु छी
1: पडु छी
0: तबे जे कि सुवाटी किमा गछटी आमे देखिवाले कि पाउछु त ए जो पुरस्कार आपन को मिली छी मैडम से डिजाइन पई मिली छी ना कोति पई मिली छी
1: डिजाइन बुणा
0: दुईटा पई
1: हां से डिजाइन डा काना होई सुनो सेटा गुटे कथा हिसि जेते बेला नेशनल वार्ड पाइले सेटा महालक्ष्मी साड़ी साड़ी ना होचे महालक्ष्मी
0: अच्छा
1: से डीएन दा कंदा हला ने मु जेते बेला छोड़ थिली मोर आईटा सेटा काना करथिले आमे से झूठी पकोथुलु मक्सिर मासे महालक्ष्मी झूठी पकोथुलु
0: से जो पाद चिन्ह थाई कि जो साड़ी
1: बेला सेटा से झूठी मते मोर आई सिखी थिले
0: अच्छा
1: बेला सेन मु से
0: छोटिया छोटिया घर है कि ता देहरे छोटिया छोटिया पाद चिन्ह
1: बेला सेटा सेनो करूथिली झूठी पकोथिली मा घर करूथिली सेटा जेते बेला सासु घर आसेली तेरी सासु घर भी संदा झूठी करूछन
0: आज्ञा
1: बेले से बापो घरटार मा घरटा दुइटा के मेसे देली आ दुइटा के मेसे करी गोटे साड़ी तैयार करू
0: आज्ञा
1: बेले से सारा महालक्ष्मी साड़ी
0: आज्ञा से जो छोटिया छोटिया पाद चिन्ह आ
1: फूल फूल आमोर से झूटी
0: आज्ञा
1: शंख माछो हां एटा से बापो घरटा जहार देखुतिले आ सासु घरटा भी जहा देखली दुइटा के मिक्स करी करी सेटा महालक्ष्मी
0: नुआ डिजाइन टे आपण बाहर कर देले तारो पुनी ना हे गला महालक्ष्मी
1: महालक्ष्मी
0: पद्मश्री पुरस्कार प्राप्त जने बुणाकारंकर बहु आउ आपण हेले प्रकृत रे गृहलक्ष्मी
1: पुरस्कार प्राप्त घर मु भी गोटे झियो ए बुणा बाबद ने पई मोर ओजा रे जन थिले से माने गोल्ड मेडल पाइछन से माने पत्थर काम करूथिले गछ काम करूथिले
0: खूब धन्यवाद मैडम आपण आसीले हमर अनुरोध रक्षा कले आपण को अशेष अशेष धन्यवाद नमस्कार
1: नमस्कार

0: डेली लॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: শ্রোতা বন্ধু শুনেছেন সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর পরবর্তী গীত শুনবা গুপ্ত চলচ্চিত্রর কণ্ঠশিল্পী সাধনা সরগম এবং উদিত নারায়ণ রচনা আনন্দ বক্সি সঙ্গীত বিজুষা।

শ্রোতাবন্ধু, গীত সহ শেষ হেলা সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা, রিলে করছু আকাশবাণী দিল্লি।